প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো আপনি হুবাক আন্তরিক ভালা পাওয়া আর হেঙা জানিয়া আকবরবনীলে আজিল ভিয়নসমূল অনুষ্ঠান গাছা এটা প্রচার হয়ে রয়েছে আকাশবাণী তোরা কেন্দ্র লাগে মিডিয়াম এপ্লিডিশ 43.3 মিটার আর কিলোহার্টজ 1233 নি আজিক মঙ্গলবার সেপ্টেম্বর মাসলে 1 তারিখ 2026 আজিল অনুষ্ঠান গাছার আরম্ভ করবনীলে এই গীতালা সুন্দর বাণী দিয়ে তোলা এলা বর্তমান যদি আছে ইদ

তোলা কর্মলা ফল ভগবত গীতা। আজিল অনুষ্ঠানের প্রথমটি আগবরবনিলি শিল্পী অঙ্কিতা সাহলা ওয়াসনিকে স্বরচিত দেশভক্তি গান কোথারা হলে মেঘালয় মেঘালয় কত সুন্দর তৈ, তাহলে আমরা হুবই উপভোগ করং এই সুন্দর দেশভক্তি গানটা।

এলাই এলাই অনুষ্ঠানের প্রথমতে আপনাদের আজিকে উপভোগ করলে শিল্পী অঙ্কিতা চাহালা দেশভক্তি গানটা এবার আগবাব নিলে শিল্পী পঙ্কজ হাজংলা বাসনিকে স্বরচিত আধুনিক গান কোথারা হলে চাই চাই চাই তুগে মোলা মন্ডা চাই তাহলে আই আমরা হুগই শুনম।

প্রিয় শ্রোতা ভাই বোনগুলো, প্রত্যেক বছরে 2 সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস পালন করা হয়। 2 সেপ্টেম্বর 2009 থকন এশিয়া প্রশান্ত নারিকল সমুদায় APCC ল গঠন দিবস লা উপলক্ষে এই দিন দেখে মানায়। APCC দ্বারা স্থাপিত করা লা গঠন ডালা উদ্দেশ্যরা হলে বাখারসিয়ে বাখার আর্থিক বিকাশ প্রাপ্ত করা আর নারকেল লগন জুড়ে বিকাশ গেলে আগবাড়ি নেওয়া, নারকেল আর নারকেল প্রতি জাগরণ আর মহত্বলা প্রসার করা। বর্তমান 18 দেশলা সদস্য এগারা অন্তর সরকারি সংগঠন লা রূপে কাম করে রয়েছে, জিদানিকে ভারতও এগারা সদস্য। এশিয়া প্রশান্ত নারিকেল সমুদায়লা মুখ্যালয় ইন্ডোনেশিয়ানলা জাকার্তা নিকে আছে। নারকেল নিকে থাকে 52.17% ম্যাগনেশিয়াম, কোপার 28.67%, আয়রন 24.20%, ফাইবার 18.80%, জিঙ্ক 8%, বেলিন 7.7% আর কার্বোহাইড্রেট 9.33%। নারকেল পানি খাওয়ালা ফায়দা মুগ্ল চেহারালা উজ্জ্বলতা বাড়াই, নারকেল নিকে থাকা দরকারি পোষক তত্ত্ব চেহারালা গ্লো কারণে খুবই ভালা। ঘর নিয়ে যদি সুবিধা থাকে তাহলে সপ্তাহে 5 দিনে থাক নারকেল পানি খালে খুবই উপকার হয় আর লগনতে নিজের চেহারাও গ্লো আহে। ডিহাইড্রেশন, যেগুলা শরীর নিকে পানিলে কম হয় ওগুলা নারকেল পানি খাওয়ালা অনুমতি দেওয়া হয়। নারকেল পানির শরীর নিকে পানি কমিয়ে যাওয়ার কি খুব তাড়াতাড়ি পূরণ করে আর শরীর নিকে গ্লুকোজ স্তর সামান্য হয়ে উঠি। হাই ব্লাড প্রেশার, আপনার যদি হাই ব্লাড প্রেশারলা রোগী তাহলে আপনারা ডায়েট নিকে নারকেল পানির সামিল করব লাগে। নারকেল পানি নিকে থাকা ভিটামিন সি, ম্যাগনেশিয়াম আর পটেশিয়াম এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা নাকি সাহায্য করে, গাওলা ওজন কম করা নাকি। খাওয়া দাওয়ালা পরে নারকেল পানির সেবন করব লাগে, ইদা নাকি আপনারা ভক কমাব আর পেট ভরা ভরা লাগিব, কারণ নারকেল পানি খালে আধা পেট ইঙ্কাই ভরে যাব। যদি আপনার সময়লা আগে ভুরে হব না চাই তাহলে খুবই নারকেল পানি সেবন করব লাগে। ইদা নাকি থাকা সাইটোকিনন কোষগুলো আপনাকে যৌবন ধরে রাখা নাকি সাহায্য করে আর চেহারা নাকি আহা অসময়ল কুসরি কাসরাগুলো আর হুরু হুরু লাইনগুলো ঠিক করা নাকি সাহায্য করে। ইদাই হলে নারকেল দিবস পালন করলা মুখ্য ভূমিকা আর উদ্দেশ্য। নারকেল খালে মনগুলো একসাই নহাই বাখার উপকার পাব পায় উদি প্রত্যেক মনগে নিজের খাদ্য তালিকা নাকি সপ্তাহে নেইগুলো 5 দিনে নারকেল অন্তর্ভুক্ত করব লাগে। নারকেল খালে আমলা শরীর কারণে কি কি উপকার পায় আর কেনে নারকেল খাব লাগে এলা বিষয়ে আপনি নারকেল দিবসলা উপলক্ষে কথিকারা শুনব পালি। এবার আকবর মনিলে শিল্পী বিশুটি হাজংলা আওয়াজ নাকি সুরচিত আধুনিক গান কথারা হলে গারো পাহাড়লা নিবাসী আমরা।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো আপনি হুনেরুসি অনুষ্ঠান গাসা এবার আকবরবনীলে শিল্পী সুরামা আর লাহমাস লাভাসনিকে রোয়া লাগা চালা ভাঙা গান আপনি হুবই জানে এলা মৌসমরি হলে রোয়া লাগা আর জালা ভাঙা তাহলে আয়মরে হুবই এই সুন্দর গানটা মিলিয়ে জুলিয়ে উপভোগ করো।

0: ইয়া প্রোগ্রামো বকরাদাগতা আম বাক্সা ডক্টর বারলিয়াজি মোমন আর ইমা চৌমে দি সাম্মা জেন নিউট্রিশনিস্ট চকমা ওয়ানাই সি ডি এস অফিস কাম খাইনা দমা আম বাক্সা দমা দাও ইয়া চিনি সঙ্গ সানি বিয়ে রাখনা দমসগমা সাবজেক্ট পাঠি মারা নিউট্রিশন নি গমা দাও স্কামা ডক্টর বারলিয়া মোমন কে স্কেন চকমতান আচিং ফ্লাকান উইয়া নিউট্রিশন নি গমন দে বা যে কোনো আজকুচি আগান গেছে ওদে বিএন বিমা দাঁড়ো রোদ নি পাচ্ছে আনিরা ইয়ানি মুখস আনিরা মায়া ডক্টর আগান মানগেন মা
1: নিউট্রিশন বা নামগপা চানি নে আগান গিনছি মোদে ইয়া চানি বেএন নাংছং মতগপা বস্তুরং দা আর বিশারংনি দালরুয়ারি না ডাকচাকানি কোটনা আর ওয়ান বেএন বিমাংক আনসেং বালজকে রাখিগপা চানি ওঙা নে আগানা মানগেন চানি রকম রকম বাক তাকে সুয়ালা জে রাকে বেলকো অনগপা চানি কার্বোহাইড্রেট দালরুয়ানি কো অনগপা বা বেএন কো রকপা চানি প্রোটিন আর মদ্যম জিয়ান

0: আরো বন খামে সানি কিল চাকপা চানি রং জেরাকে ভিটামিন আরো মিনেরাল রং চানি রঙানি আনচিং নি বে এন নি বিমাং নি ক্রি গতা নাঙা বল খোনগপা চানি রঙা মি মিসি গমি মারা বে এন কো ব্লাকাতগপা আরো দালোরানি না দাকচাকপা চানি রঙা দুধ তোচি বে এন আরো দাল মতম গনাংপা চানি রং থো আরো গি সাবিসিকো চলচাকপা চানি রঙা মেসু সামচাক রং আরো বিথে রং ও বাতা
1: না সকসা নিউট্রিশনিস্ট্রিডেস কাম কাকমো ইয়া খামনি বিদুমো মাকপারাং চঙ্গি থানিও বিশারামো সান নিউট্রিশনের গামছা তাইম বা গুয়া মাইব ডাকচাকানি রঙেন মান আগেন
2: মাকপারাংনি নিউট্রিশনারা বিশারামো সান বোনায় বা বিশারং না সানজান দিবা আনথাংনি হেলথ নিগতা বা আনসেন বালচকা নিগতা বা মাকপারাং আর নিছিং না বা উখো থারি ছিং না নাঙামাই না মাকপা আনথাঙান আনসেন জাগেন চুমুদে বা ব্লাক জাগেন চুমুদে পিসা বা খ্রাগতা আছি যাওয়া বা বিসা বা নাঙা নিখো বিনি বে না নাঙা নিখো মানফা যাওয়া চুমতা নুখো মেটারনাল নিউট্রিশন নিয়া জেয়ান মাকপা নি আনো দোংনাস খাং বা জেন সালো বিশাখো বিয়া কনসেপশন নিয়ে বিশাখো দোছে না আবার ছেঙা উনোনিন উনোনিন ইফেক্ট কমগেন বা উন বিশাছি নামচাকিগেন উনিমন মাগপা নানসিং জাগেন ওদের বিশা বা হানসিং আচ্ছিগপা উন উনিমন মাগপা কোস খাংপা থারি ছেঙ্গেসা হানসিং আর বিশাখো হেল্প কতা বা আনসিং বা জগানিকতা থারি না গতা মানগেন
1: মঙ্গপন সঙ্গানি ডক্টর আনি রাম চকমতা নিউট্রিশন চুঙ্গি জাকা মাই মাই সারো পিয়াটি রামান আগান
0: চাহানি চুঙ্গি জানি আসেল বাকা নিকানি রংক বে না উন্দে বা চাহানি চুঙ্গি যা মানগপা রঙা বিশা রং আরো আনো দোগপা মেচিক্রং বা বিশানা সকানপা মাগপা রং নিকানি রংক বং বাদে মানা আরো মুসং বাতগপা নিকানি রঙা সখাংগপা আনো দোগপা মেচিক্রং চাহানি রঙানি রংক নামে চানা মানজাগেন চুমুদে বিশা আছিয়ন জ্রিয়া খোমিয়ে বা ছন্নি আছিয়া উংরা জ্রিয়া নিয়েরা কেজি গনি পয়েন্ট বঙা বা গ্রাম হাজালগনি রুচা বঙা ইয়ানা বাতি জ্রিয়ানি কমিয়ানিখো লো বার্থ ওয়েট নি আগানা আরো চাহানি চুং গিজানিয়ান মংসা আসেল গনিগপা ও বিশারং জে মাঙান ছনিংাচম ওয়ামাং বেএন খো রকপা বা দালো রটকপা চানি প্রোটিন চুঙে মানজাগেন চমোদে ওয়ামাং বেএনি আরো গিসিকনি গতা দালো রোজা ইয়াখন প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন বা বেএন খো রকপা চানি চুঙ্গি জানি নে আগানা ইয়ানো মঙ্গনি সানি রকম রং দা মংসারা খোয়াশিয়রখর আরো মঙ্গপনারা মারাসমা সঙ্গা ইয়া বিয়াতিকো মানগপা বিশারং রামসিসি রামদেং দেং নাকা আরো দাল রাকচা গতাম্পা ওয়ান ভিটামিন এ চুং গিজা সানি ওয়া ভিটামিন এ চুং গিজা নেয়ারা ওয়ালো ওয়ালো মক্রন নাকি জানি কো আতাম ইয়া সাবিসিকো বিশারং মানা জে নি চানিয়ন ভিটামিন এ চুং যা বা দংজা ইয়া সাবিসিকো চাম্পেং সোনা গতা জেরাকে সরকারিও ভিটামিন এ কো হেলথ ডিপার্টমেন্ট গতা মিজলস পিজিকো জাসকু সুয়ানি সময়ন ভিটামিন এ কো বা খানছাপা উনাগ্রেবা ভিটামিন এ গনাং পা চানি রং জেরাকে থংসেকপা মেসুরং রুমৎকপা বিথেরং আরো মেসুরং জেরাকে মোদি ফল মন্না গোমন্দা মন্না খেরত থেগাচু মন্না বা উনাগ্রে বা বেএনি বিখা দৌছি বাথর নাথক আরো বেএন ইয়ারংকো চাচি ভিটামিন এ চুঙ্গিজানিকো চাম্পেং না মন্না ব্রিগপাও আনচিও হিমোগ্লোবিন কমিয়ে সানি এনেমিয়া নে আগানা আরো ইয়ানো আনচিং নিউট্রিশনাল এনেমিয়াকো মুকসঙে আগানাংনা আনচিও হিমোগ্লোবিন কমিয়ে সেলারা চানিও আইরন দোগিজানি আসিয়ালা ইয়া আইরন চুঙ্গিজানিয়ারা মংসং বাতে দালদ্র বাইগপা মেচিক পিসা রঙো ওকো দোগপা মেচিক রঙো আরো সকানমতং বাতা আনো দোগপা মাগপা নি আনচিও হিমোগ্লোবিন কমিয়ে বাঙা নিকানি রংকো মানা জেরাকে বিশা বাগালানি সময়নাস খাং আছিয়ানি বা আনছি বাঙে ফাকানি রঙা বাসাকো বা বিশানি জাঙ্গিখো বা মাগপা আনো দোগপা আনথাংনি জাঙ্গি থাংকন গমাত না নাঙা বেএনো আনছি বলগ্রিয়ন খাম কানা নিকা বা বলগ্রিয়া ইয়ান নাকি আনছি আইরন কমিয়নিকো চাম্পেং না সরকারি আইরন টেবলেট রংকো আনো দোমতো রংছি না আরু বা নাকি বা আইরন গনাং পা চানি রংকো চাছি বা জেরাকে থাংসেকপা মিশুরং বিথেরং বেন দো আরো নাটক ইয়া রংকো চাছি আইরন চুঙ্গিজানিকো চাম্পেঙা বঙাগপাও আইডেন চুঙ্গিজানি ওঙা 아로 아이든 중저대 독부 옹아 야고 잠팽 나겠다 한튼이 살란 쥐어 자칼링급바 카리코 자온 카리오 아이든 농급바 바 아이오다이스 카리코사 차나나가
1: 마 이마 총매 상만 아콘다 개바 문사 스피나스케야츠 Tala simangi department ni geta, ICDS ni geta, mai scheme rangko na song chadambe mi chikrang na opnea, ya ni gaman thalata na phayen ma.
2: Chungni department ni geta, ya Rajiv Gandhi scheme for the empowerment of adolescent girls ba chungmata nukho man gopim na mi chikrang ko maksongi donani gaman, mi chikbisarang ko maksongi donani gaman sabla nim na mga. Ya ni maksonga ni ara, ya dalrubayin gapa mi chikbisarang na, Ansing bajogani na nambate thariani ko ona muksunga un baksana jangi thangani o mukhangchi wamangmai dake mena thangthangna chol khora gen padakken warang khoba skiu nani ko ye scheme ko chakhala ba bisongna ona mo lege na yara man muksunga ni bai ko man ga pa mich bisangra bisi chi sauni chi se dongo ba mich bisarang ko thangthang ko mangra katna ba nambatatna dakchakna ta ona ha
1: acha do ma ima chome na kore yara bisi chi chaton bisi chi sauni chi chaton na handa ko chonchon pa bisarang
2: National Skill Development Program baksa bakrum me banga jakni changa sapani ko namda batnagta ba wamangna skhia onani ko o nam chungmotan chungda auroro beautician ba ungjamaina tailoring ba ungjamaina ba chungni bakery wandigi tang tang dakapa jakni khamrang ko mo chungni rangi thangau mangsa chol ko daknagta me chik bisarangna training rang ko ba onna dombi me chikrangni phorayani ko ramram skhi chakram ba school rangona sokatna un baksana PHC, CHC, Post Office, Bank, Police Station, and the people who are in the country are in the country.
1: Alo, chonchonpa mai barang nara mi bisarang nara chonchonpa mi chik bisarang nara mai mes ke mon dongska
2: chonchon gpa mi chik mi a ni mes man go bong a ya chungni department ni ta de chungmodan yan a chiao ni ba bi a no dongau ni mo bisarang ko mang songen kham ko ri khainga jok na department nara da kem na bilsi ka tha mo na dungthang dungthang wa mang na ba kham rang ko ba ICDS mak songem na dakcha ni rang ko daka ni rang ko o na chungmodan on chap gpa cha ni rang da ro ro ani na dakcha ni ba sam ba biji shu ani un baksana ansing baljokani ko nina medical department rang baksa bakrame un baksana mangsara IYCF nyana chungmotan wara infant and young child feeding practices ba chungmotan ansing jado ko nga hode onda ko ba chani rang ko nananga hanga ba ho ma agbarang na thalatim na bisarang ko nama nutrition ko ba chani ranga ni ko matne mangna ansing baljokani na dakchakna gada ya khamrang ko ba khapha ICDS ra un baksana bilsi thamoni bilsi dok ko na School readiness kang skill nani ba preschool mo bisarang ko anchini regular school lo readiness kang wo mangko thari swani gisik ni gita ben ni gita mai khai bisarang ara thang ko thari sogen school mancha regular school na readiness kang warang ko ba skill pa un baksana un chap go ba cha anirang noko ona baksana un chap go ba cha anirang ko bisarang nanga ni rang ko dai shang ni kan gumen gita tingthang tingthang ching department ni supply ona bisarang na anganwadi center rang ko songi chani ona warang ko cha chai mangna un chap pa san oya ba supplementary nutrition bakoba wa mangna unna un baksana early childhood care education and development ya rangko program rangko ba salsani salkhur ai mangna wa mangna dingthang mancha dingthang thang nangna kani rangko bisarangna skyo nan rangko dakani rangko ba ICDS ra dakpa
1: o nakole na song nakale ni ya nutritional na song mukha mancha pom ma bisa disarang ko rongthala thalani aro wa mangko phore tanis ta lo jeke wa mukha chi wa mangma ke jambi thangken wa mangna jeke da sina ga ni amo scarf ani tailoring aro mai mai ba da ani rang ko song skia ni ga la mo dam bezo mai ma chong me sang ma ni ga la ni ko tela da o na sima nutrition ni ge ma na me na ga thala tani da ka ha da o mung san de ke sina skin chim doctor na ma ga paran sa nong ja bu de paran sa nong ja bi sa rang sa nong ja cha dam be rang na ba mai ba pu pa ten ka tan ko aga na ma gen ma mai na da ro re cha dam be rang ra chang na ma na da siang ni aga ngi mang ta wa ma cha na ro na sum ma sum sak cha an ta la ni pho ya ni rang o ra dang thang thang kham rang ta na ka bi jok ne ra ke me na cha na de rang na di ma mang sum ma sum sak sang ja mo ta wan dak ba bi sa rang na a mai ka ba pu pa ten ka tan ko aga na ken ba
0: dal do rang pa bi sa rang na de chaanian mongsong batkapa nga maina chaani chungjangen chmong ode wa mang beni aro gisikni geta taldrona manjawa aro wamang ni purai ni rongba wamang nengneka ni rangko mangen aro chani chung jagen chmongone sabisi rangko mangen unigimen wamang na mongsung bat kapade chani an waya una greba anching ni chani rangna simsakani de skang pade magpan anlo dongching aunin bisana simsakna nanga anno dong mettingon mechek chunga gta beina nangchung mutkepa chani rangko chana nanga Yaniki Chani Ringanena, Simsakanera, and Tangtangoba Naljoki Rakia, Aruan Singpa Bishako, Baa, Unbaksaba, Antinetal, Ba no Dungmutungo, Chekape, Ring Chapna Nangapa, Iron Tablet, Ba IFA, Ba Vitamin B Complex, Aru Kelsia Mirangkongba, Chakal Chapnade, Matna. Iron Tablet Yana no Dungmutungo Ringna Nangchung Mutkepa, Samua, Maina, Anting India Dungapa Mitsikrangde, Chani Rang Bangi Chung Pajani Gumman, Sotpunga percent mangde, bangbatan anemia ba anchi chungizani rangko matna. Gnik pao bisap chiaunin, maani sok kosan zadokuna kanchong motna nanga. Aro skangpa unchengpa sok, jekon colostrum neagana, wanakpa sok ko bisana atchiaunin kanchong motna nanga. Mainaya colostrum mora, bisari sabish, bisako sabishi unauniko, naljokke, Rakina mangapa, bos churang dunga. Arumatna de pet nanching, noctango sung erte, tarion gapa cha anirangho, cha nananga. Getamp bara, vaccine suaniba immunization rangho, so moi getara aniba, ya cha ani chungiza sanirangho, champing namana, jerake, da siang ya randoman geta, vitamin A ko, measles vaccine baksa, jasku so moyo, utna, ya vitamin A ko, ringani chi, Makron walau walau niki jagpa sa ni rangko champinga. Beri kepo anjing cha ni rangko cha na babisa no naskang anjing rungtale dangdeki nananga cha naskang sabon rangci jag rangko na me jagsu bani rangko rantak nananga aro chi rangko rte ring nananga bite rangko ba mi shu rangko getang cha gen cmo dewa rangko na me shu srang cinge cha nananga ban nake buchu maci pak me cikrang greng rangi no mang ani rangko mana. Unigemen kelsiam genang pacha ani mongsong batte dutrang ko bamat no de ringna nama iya rangkosan angagane macotatna namneka
1: matela doktor nakni nambe ba kupatiani na da omai ma chong me sangma na aba mai ba yakna tumsoing patini program ko kan tumsoing parang na mai ba kupatiani katarong wala kriyen ma
2: Adik Natum so Paranade Yakosa Naganamane, Anting Chaaniko, Antingi Bena Chananga, Jig Tabacha again, Nicha Asanunja and Diba, Yachaani Arab Dungtang, Mancha Antingi, Bena Dung Namguniko Rabba, Nemoksongich against Mode, Antingara Crack, Antingi Bena, or Naniko, or Nimna, and Sanatsing Bajoparongan. To more than Antingi Bena Rag, it's a machine ba. Antuni gari rangata rakimna chalai gapakta ba machine gata chachawana unigman una machine na anching fuel ba anching gari na petrol uja genchim ode gari mayongen ukho anching chanchia tore gari ra namjawari jawa apsan na ke anchingni been ba chani rangani ko name khragta onja genchim ode daldruani san chada merang ko bicharang ko agan genchim ode daldruani san ngai ja gisik ni gita ba been ni gita maina anching chaani an anchingni ra base ona ba phangchakani ona wa ja phang phangchakani an mangrak cha genchim ode black cha Mode and Sangra Makang Chinade, Mamung Namda Banico in the Sojawa Unigman, and Sangra Jangitanico Namda Banicta, Gisignita, Benicta, Chugum development bar, Namanico, Rabanagda, and Sangra, and Tangtanko, Chani Ranganico, Nami, Chairingimna, Namda Batnagata, Jotun Kachinasa, and the Mulataman Pagin.
1: The Tevezo, the Haida Katam Singaparas program of Nibiam as ye Ragan of Nabe.
3: Nasimang nutrition nigman akan rekaniko kuna suaha, yano bakora gapa, ma ima chongme di sangma, Dr. Barlia Muktaji Momen, aro Albinas H. Marakonga. Someran ungeneman, nasimang na tanori sangman nigit ko matangia, gitarong a mandini jengi tangani.

0: সময় দা আওয়াল নি স্নি বাজি ওহায়ান আকাশবাণী চুরা টোকে হাউস প্রোগ্রাম দাসিমং না দং ফিল্ম রং গিত্রাম গাপাতা সখানগাপা দাসিমং চুপকে সে ফিল্ম নি উদিত নারায়ণ আর খেকনিক নিরগাপা গীত গাপাতা গীত ওং কই তো হো
1: চিকা চিকা